0: আকাশবাণী কটক।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
0: আরম্ভ করছু সজ ফুল। কণ্ঠদান করেছেন কুমকুম মিশ্র এবং সুনীল কুমার মল্লিক। স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রদীপ কুমার রাউত। গীত রচনা রজনীকান্ত নায়ক। প্রথম গীতটি গাইছেন কুমকুম মিশ্র রজনীকান্ত নায়ক রচনা। মু একা থিলে তুম ছবি দেখুথায়, কেবে কেবে তুম আখি মতে দেখি হসি দিয়ে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: তুমি থিলে মু আছি, মু থিলে তুমি, দুনিয়াটা ভালো লাগে, খুশি থিলে আমি। রজনীকান্ত নায়কঙ্কর অন্য এক রচনা কার্যক্রমের শেষ গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন সুনীল কুমার মল্লিক এবং কুমকুম মিশ্রা।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: বর্তমান শুনতু রামায়ণ চলচ্চিত্র গীতটি কণ্ঠশিল্পী ভিকারী বড়।

0: তেমনি শ্রোতা বন্ধু মে মাসর গ্রীষ্ম প্রবাহ কথা আমি সমস্ত তো জাঁছি এবং অনুভব করছে এর কষ্টক তবে এর নিস্তার পাইবা এতে সহজ তো নুহে কিন্তু হ আমি সতর্ক নিশ্চিত ভাবে রইপার যদি বাহারক যাচ্ছেন তবে পা বোতল ছতা সনগ্লাস নিশ্চিত ভাবে নিজ পাখে রাখত অধিক পা তোরাণী ঘোল দই পরি পানি অধিক পিঁতু যদি কোণী ব্যক্তি অংশুঘাতে আক্রান্ত অনেক তুরন্ত হসপিটাল নিঁতু পশুপক্ষী তথা ঘরের বয়স্ক লোক যথেষ্ট যত্ন নিঁতু তবে চলন্তু কার্যক্রমে পরবর্তী গীতটি শুণবা অভিলাষ চলচ্চিত্রর কণ্ঠশিল্পী অক্ষয় মহান্তি
1: যদি পরিচয় কিংবা ঠিকার কৌশি পরিবর্তন না তবে আপনার ব্যাঙ্ক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিঙ্ক পাখক যাতে কিংবা ব্যাঙ্কে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে স্বঘোষণা দিয়ন্তু এবং যদি কৌশি পরিবর্তন অছি তবে পরিচয় এবং ঠিকার সর্বশেষ প্রমাণ দেখান্তু খাতাকু সক্রিয় রখি করি ব্যাঙ্কিং সেবার লাভ উঠান্তু নিজর কেওয়াইসি আপডেট করিবা পাইঁ নিজর নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাঙ্ক শাখাকু যান্তু
2: আরবিআই কহে সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।

শ্রোতা বন্ধু, প্রত্যেকটি কথার কিছুটা ভালো দিক রহলে কিছুটা খারাপ দিক থাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবনাকে ব্যক্ত করা ভুল নুহে, কিন্তু সামনে বসি মানুষের মনকু বুঝবা, ভাবনাকে সম্মান দেওয়া, সেমানক সহিত সময় কাটিবা, পরিণত বয়সে যে নিঃসঙ্গ হয়ে পড়ুচ্ছন্তি সেমানকু আত্মীয়তা দেখাইবা বহুত বড় কথা। সময় সমাজ চিন্তাধারা যেতে বদলিলে মধ্যে সম্পর্কের স্থিরতা রহবা জরুরি। শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমে বর্তমান প্রচার করছু আজকা গুন্ডারাজ চলচ্চিত্রর গীতটি, কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নিক এবং অভিজিৎ।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: আকাশবাণী পুরী শুণন্তু ভক্তিগীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী কেশব চন্দ্র রাউত, গীত রচনা রাজেন্দ্র কিশোর হরিচন্দন।

0: মাছ চাষে বহুত লাভবান পাইলিনি।
1: যা হো ভল কথা ভাই, চেষ্টা কল নয় রকম চাষ করবি। আগটু কেবে মিশারু মাছ চাষ করছিল কি না কাঠ দেখে শিখলো ভাই?
0: এতে ই পিঁয়াজ কান কান লাগাইবার পরে শিখলি মনে পানি গুলো রকমই বলি বলি আগা মাছ গাল মাছ লাগাইছি। এতে পিঁয়াজ কি এমতি পনিপরিবা লাগাইলে পিঁয়াজ এতে পনিপরিবা পাইছি। এই পরিস্থিতি ভাবি গারি মই যে বন্ধ মারলি
1: ভাল
0: মানে
1: কথা।
0: পনিপরিবা পাইলি আগা মাছ চাষে লাভ পাইলি আগা। পিস্তের অফিসর সানে আমার সে যোগাযোগ কালি মানে
1: হুম হুম হুম
0: বইপাড়া যাই গেলি
1: হাই হাই
0: বিয়ন সে নিজে দেলা সবসিটরে
1: হুম
0: আরি চাষ লোন 3-2 বছর বিন দেলা ওদা ছাড়াইলা ওদা বান দিলি পছে মাছ চাষ বি দেলা মাছ বি দেলা ছাড়রে জানলা
1: জাল দেলে তাহলে জাল বিসার ফিসের অফিস রু পাইলো।
0: অফিসের অফিস না যাই করনি।
1: হ্যাঁ হ্যাঁ এল তাকে যতন বলে কিনতে নেবার ভাই, আনিকিনা এমতি ছাড়ি দেবার কি আর ধীরে ধীরে ছাড়বার?
0: জানলে ধীরে ধীরে ছাড়বার বললাম ধীরে ধীরে ছাড়ি গেলে তাকে গোটো মাসে কে 15 দিন কে আমি দাঁড়িয়ে দেখতে রাখবো বেমার হইলা নাকি কোনটা বড় লাগে নাই বলে খাদ্য দিতে রাখবো দেখতে রাখবার আছে।
1: মজুর মজুর দেখতে পারো?
0: হ্যাঁ মজুর মজুর দেখতে রাখবার আছে। পর বর্ষ সেন্তি গেলা ম্যাডাম আমার পিসের আজ্ঞা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলা বলে উকুনি হয়ে গেলাই পুনি সেন্তি মাছ কে উকুনি হয়ে গেলে সব মাছ থাকলে উকুনি এনতে তো সব মরজি হইবে বললো কেনতি কারো কেনতি কারো বলি গোটে আমার সে পো আসে ফোন গেলা পিসের আজ্ঞা ফোন গেলা আজ্ঞা আমার মাছ সেন্তি এনতে গেলাই কেনতি গেল সি বইলা আজ্ঞা ফোন গেলা যে অমক মেডিসিন গোটা আনো বলি সে ফোন গেলা গুটে মার শিশ দেলা ম্যাডাম সে উকুনি কেনে কাইটা কেনে নির্মল মাছ বলে গেলাই
1: সবু জাল এমনি মিশামিশি করিকি দেলে না গুট রকমের মাছ একা দেলে?
0: এমনি মিশামিশি গাড়ি ম্যাডাম বাকুর রুই কার্পিও এমনি মিশাই গেলি
1: খাদি বলে কিস কিস দেবার ভাই মাছ চাষ করলে?
0: মাছ দানা বলে গোটে গাছে ম্যাডাম পিড়িয়া রুমটা সেটা আগাম দেওয়ার আছে কিনে আনি গাড়ি আর পিসের আজ্ঞা 2 বর্ষ দেলা আসটা বি
1: সেটা বি তুমি সরকার সুবিধার পাই পারলো?
0: হ্যাঁ সরকার সুবিধার পাইলো ন কেটলে এমনি কিনে আনলো নি আর
1: বলে কেতে দফা দেবার মাছ মনকু খাদি বইলে?
0: 3 নলি ম্যাডাম সকালে গোটে তোর দেবো 12টা বেলে সন্ধ্যা বেলে এমনি দেবো এসব বর্ষে পিসের আগে যোগাযোগ কালাগে 40,000 করে দিলা সবসিডারি এমনি জাল গোটে পাইবো শুনলে বললি তুই নিজে কিনে আনো বললে আমি 20,000 দিই জাল গোটে কিনলি।
1: জাল কিনবা পাই মিশন সুবিধা হলা?
0: হ্যাঁ জাল কিনবো আগে পশে আর একজন সবসিডারি আর 20,000 মোর অ্যাকাউন্টে ছাড় দিলা
1: ভালো
0: সে জাল বি ফ্রিজে পাইলি 8 দিন গিয়ে 15 দিন গিয়ে দাঁড়িয়ে দেখতে রইবো।
1: সে জাল পকাই কি দেখতে পার কেতে লেখা
0: হ্যাঁ হ্যাঁ
1: বলে কিনা? হেলে এইসব যোজনারে সামিল হেলে লাভ হবো বলে কি তোমাকে কে কইলে?
0: আমার গ্রাম সভা আজ্ঞা আর পিসের আজ্ঞা সৈতে মিশলি মানে দুই লোক কইলে লাভবান হয়েছে তুই এমনি কর বলি বলে শিখাইলে সে কথা আগা
1: কাছে মনকর মিটিং হচ্ছে
0: হ্যাঁ হইলানি মানে
1: যাওছ?
0: হ্যাঁ
1: মিটিং রে কিস কিস বিষয় শিখুছ ভাই, কি কি কথা হচ্ছ?
0: টাইম দেখি বিড়ি মুগ সব দেলে নেবে এটা বি করতে বিড়ি দেলাই গ্রাম সভা মানে বিড়ি ছানা মুগ সেটা বি করলে সেটা বি লাভ বানাবে সব পাইলে ছানা মুগ বিড়ি সব কালিছি।
1: কেবে মিশারু আর কিছু লোন পাইছ কি ভাই সরকার তরফরু আমরা ওলেমস তরফরু?
0: লোন আনলে ম্যাডাম সব সুজ দিলি এবে আনি নাই লোন আর আনি নাই
1: মাত্র লোন মনে দেলে আর এতকি যে ছাড় দৌচন্তি অধা তোমার খরচ করো অধা আমি সরকার বহন করিবু, তাইরে কি সুবিধা হচ্ছে ভাই চাষী মনকু?
0: চাষি জানলে সুবিধা আছে ম্যাডাম বললে আমি লোন আনি গেলে অধা ছাড় অধা বান্ধবার বলে আনি গেলে চাষ রে আগলা গাইবার আছে সুবিধা আগাছে এটা বি।
1: আগকু আর কোন নয়া যোজনা আছে ভাই? আর কি কি রকমের চাষ করবার ইচ্ছা আছে?
0: সোলার বরবে লইলে বলতেন তা ম্যাডাম মগায়ার গুটি সব ডেপ জমিরে বলে সোলার রেস্টটা গোটে সুবিধা হয়ে যেতাম তা বলছি তুই পনিপরিবা এমনি লাগাই সুবিধা কারণ তেয়ার বলরে পাইতান্তি বলবা তা
1: হেলে আমার জমি কু উর্বর রকবার আছে আগর পরা? আগের যেমতি থিলা আমার মাটি ফসফসিয়া থিলা আরি মাটিরে কেঞ্চুয়া থিলে সেমতি রকমের আনবা পাই বলে আমি সবু চাষী ভাই ভনী মানুষ কোন করবার আছে ভাই?
0: কৃষি বিভাগ তরফ এবে দনিসা 12 প্রকার বিহান দেবো বলে আস এবে সেটা তুমি সার মারা নাই 12 প্রকার বিহান দেবো এবে কষ্ট কষ্ট পানি তো পড়লা ম্যাডাম এবে বুন্দে গেলে কষ দিয়াস রুয়া বেলে সেটা কষলে সার হয়েছি সেটা সার সেই জায়গাটা দিও নাই এটা আসতে গোটে বরস পাই দেখা আর এমনি আসতে আসতে সব বর্ষ এমনি সার অল্প সাড়ি নেওয়া কালি বিষাক্ত দিন শুয়া খাইলনি ডানরে বিষাক্ত পনিপরিবার যা বিষাক্ত দিন শু কিনে আনলে বিষাক্ত দিন শু খাইলনি এটা কমাই কমাই কমাই নেই জমিকে উর্বর কারু বলে সেন্তে মিটিং মনে ডাকি ডাকি কইলাই নি এটা
1: আমরা অনুষ্ঠান পাই সময় দেলো আর আমরা চাষী ভাই ভৌণী মানুষ নিজের অনুভূতির কথা কইলো, তেমন আমার অনুষ্ঠান তরফরু আর আমার সব চাষী ভাই ভৌণী তরফরু অনেক অনেক শুভেচ্ছা ভাই, রহিলো নমস্কার ভাই।
0: নমস্কার নমস্কার।